নমস্কাৰ মেডিয়াম অফনি 243.1 মিটাৰ কিলো হাৰ্টছ 1233 ইয়া আকাশবাণী দুৰা নাথুন্তনি বিভাগ শ্ৰোতাদানে আনি কাঞ্চিকনি পেনমাননি আৰু গাভুকনি সুৰত আপাৰণি জাসিং অনুষ্ঠান প্ৰচাৰণত মেডিয়াম অফ নি 243 সমিতিৰ এক মিটাৰ কিলোহাৰ্চ 1233 অকটাই মানক 6:30 আৰু 40 ছেকেণ্ড নিনি হুৰাং চংনিয়াকে চাণক্যনি এই অমৃত কৰজা আগবঢ়ায় শক্তিশালী দং কিন্তু অহংকারী তাদং গাবুকনি বা দয়ালু দং কিন্তু দুর্বল তাদং কারণ অহংকার আর দুর্বলতা যান দংহা ধ্বংসনি মূল কারণ চাণক্যনি পেন কোষায় পড়েন তাই আপারংনি অনুরচানী অনুষ্ঠান নিনি হুরাং সং আগৈত অনুষ্ঠান শ্রী নাথুনিলা ফানকে অনুরোধ দিনী শ্রোতা জং গোপালপর্ণী রেডি কৌশলা অমিয়া দীপ্তি ফাল্গুনি নিবেদিতা নর্মদা আর অরংনি সাঙারা লুকাটা নাথন শ্রোতা সাইজা

তাই গ্রহণ কোসনি চাই চানি অনুরোধী শ্রোতাজং সামাগুরিনি ময়না অমৃতা পুষ্পা করুণা করিনা শেফালি লতিকা বন্দনা নয়নিকা ধরিত্রী আর স্মৃতি নাথন শ্রোতা চাইজা

হিমাদ্রী কোশনি সাই অনুষ্ঠান শিয়াপারং উপভূত বেড়া অনুরু সায়নি অনুষ্ঠান নিরিংখুরাং নাথং তং টুয়াপারং আকাশবাণী তুরা কেন্দ্র থেকে নাথনি লাফানকে অনুরদিন শ্রোতাজ্রং পৃথ্বীরাজ জয়ন্ত ভাগীরথী কৃষ্ণা কুঞ্জলতা পবিত্র রীতা কনিষ্ক আর অরণী সার

অনুষ্ঠানসি নাথুনি লাফান্তনে হি টেস গোসনি মানমাহা আং পেনমাননি এসা জানে নাথুনি লাফানকে অনুরোধ দিনে শ্রোতা জ্রং প্রদীপ প্রণব প্রভাস অম্লান হেনারানী লোহিতা প্রিয়নাথ জয়ন্তী ধৃতাশ্রী ধনকর রত্নাকর দিলীপ আর রংনি হাউলিনী জমার জং সাজারং নাটন শ্রোতা সাইজা

0: Niba ya ni ningode mongsumbate bisongni provision sende ke old age home ngini de drang nani de pande ba de michik nango sem sacha ngode na dorkas galaman gen koto niba untisa lawyer ko na rumna de nangen bisongda application thari yemung galong ngode magistrate de nangni de pande ba de michik ni income ni kri na unni thanka income ni kri nangna ba thanga sanction ka china ungen or de ungen abachinga ode richabonga sa onrunga chum daude supreme court agana na richabonga chum mande jangi thangna manja uning mende wa de pande ba de michikini income ni kri resource ni kri pa order ko pass kana mangen aro dauro judge rang ba hajal bri hajal bonga ko order oninga anchini society ni mandirang ni mindset chunten chanchiani rang ko ding ding thang attananga nike ko chi renge thanga paisara ko amani biami chagita songen darang ba dignified de ungja indi ba dedrang degpa demichik ummang ko chunnonin dalataha dao jensalo ya maparang de budepa buchuma umjo bisone re bil sirang de renga ha income ba komiya ha unumtang dedrang ni khaman ummang ko takchakna aro ummang ko manderana aro ummang ni nangani rango bisong ko samsakna aro maiba sading rango hospital ji irmangna aro ansengatna yagam konde dedrang ni kham ponga aro uko jari ke dongo sa anching ni society ba belong in credible society ongen aro now ya je thoromba hindu musliman ba christian anching christian rang ba shastru seya ba chungatan bude pa buchuma rango na samsakna nanga bomanko ansenge rakina nanga yagam konde skinga uninge mende yagam ni duty gita unga niyam rango mamam panchaki de unja indi ba anching ni society yo ya plakan da ke jangithangode belongin namgen
1: যে একটো ফংচাকে সান আগানাহা উন বাক্সানা বেবেন আনছি দি জরাং রাংনি খাম রাঙা নোয়া ইয়ারাংকো তাকনা গতা নাংছমতা দিবা পাদিয়া বা নকতাং রাং দে জরাং রাং নি রক্স মিসাক জা বেবেন ওয়ান দা কপা নকতাং রাং দে হাইদা ইয়ান দা কপা মেইনটেনেন্স কো দা বিয়ানি রাংকো তাকনা নাং নকনা বা দোঙা নি দে ওয়া মাংরা খাগেনছম ওয়া দে ওয়া মাংনা না মে তাকে মাই তাকনা নাংগেনছম বানু খানা নাংগেন ইয়ারাংকো sana athal batte yaganang naman ginma
0: beben indeken dedrang simsak kijay parandunga indeki ungode ya bilsi rang pa ba senior citizens de mungsa taknaman gen anchingini society dongode association dongode belongin namgen chim garuil soba ba je songrang moba indeken senior citizens association form ka ungode indeke uno dukchak pa mandirang dak chakna gita maiba cholko sandina mangen association ni tru ue korchiran mangen aro mantra mahari rang ba dak chakna denangge mandirang chanchia dao mantrang ba mahari rang ni meeting dakenga maiba biya khani rangna mandesio meeting dakenga diba unna agreba meeting dakna aro dakshakana nangpa indike budipa buchumarang dungode saksan san jangi thangparan dungode umangko gromi umangni ansembal chukani na khamkhana maharirang de mangenche maina anchingni garoil society yo mungsa namgni gipin society kitaungja anchingode ye mahari system dunga unigimende maharirang yerango sandina denangken beben womangni indake bilsi rang pa mandirang ko meeting rang kami bisongni suggestion kurana bisongni idea rang ko amna ya gam konde takke aro womang ningni kan yu ka kha ungode bisong ko tak chakna gita ya mahadra mahari rang ko iko taktil nade nangachim aro anga kha dunga womang iko dakke mum anchingni anchingni society yo old age home ko maumba ningni kani nang dong parang kode nangja chem old age home ko rukran nangja main indake mantra mahari ram samsa ko mudi ya indake pa mandiran ko daram gal chipchwa gum konde u ko nirokke sandigen
1: andi de wamang je rangon darang ba dongja mahari ma drang ba dongja de drang ba dongja andi de wamang de government scheme kon managen mas
0: we government scheme

খবরাঙ্ক আকাশবাণী শিলংনি খোনাসোনা গতা মানিয়ে মেঘালয় সরকারি এডুকেশনাল রিফর্ম রঙ রাবাই পারফরমেন্স গ্রেডিং ইন্ডেক্স বা পিজিআই নামদা পাটনা রাকেন যথন খাইং চিফ মিনিস্টার কুন্দ্রাজ সংমানী দিল্লানী থমাঙ্গা রিভিউ মিটিং অফিসার স্কুল ইনফ্রাস্ট্রাকচার নামদা পাতানি বিদু ফান্ডামেন্টাল লার্নিং প্রোগ্রাম ভোকেশনাল এডুকেশন ডিজিটাল গভর্নেন্স আর টিচারনি উৎগলাননি রঙ বা ওয়ান্দাকপারং নিগমন সালাতে ওনাহাম সরকারি রেশনালাইজেশন প্রোগ্রামনি গতা গি হাজল গতাম রুচ্ছাসা সুচকুচেত স্কুল রঙ মাতাহাঙ্গ সেপন সিএম আদৌনি ফ্লাগ বিশারা এডুকেশন সকাতনা নিনবা খামরং রাগ পাতে খাংছি না গতা অফিসার রঙ দিদি আঙাহ মেঘালয় আর আসামনি গেসেপো হাই লেভেল থমানীটাও দামগনি আদকনি রিপ্রেজেন্টেটিভ রং লাপ লাপাঙাপ জো নো বাতঙ্গমন রোটা সময় রঙনি মেলিগুরকি যা দোপানি বিদিং আন্দ্রকাঙাহা এন্ডাকি লাপাঙাপ সৌনি মন্দির রং না গেয়ে গামে ছাড়া ছোল ওনানা নামদ্রকাঙাহা থপাত সঙ্গনি মন্দির রং বিলসিখারিও গে গামানি রং জেখাই থেরেক আনারস আর এছিং বা ওয়ান্দাকপারং আব্রি জোলো গেরোঙা থমানীয় পলিটিক্যাল নি দুলগপারং জেখাই শ্রী স্নেহ ভালাংধার ডেপুটি চিফ মিনিস্টার আর আসামনি মিনিস্টার আগবি অফিসার জোলনি রিপ্রেজেন্টেটিভ রং বাকো রং ফাহাম উনি জামান জোল জোল দামগনি আদকনি চিফ মিনিস্টার রং আর গ্রং খাহাম দোলগনিয়ান জোলো থমথমানী রাখি নামগ্রগাহা ডাকে মুখাংছি পার্মানেন্ট বাউন্ডারি বা ব্যাপ রং ছিন ডাকানি বিদিং স্টেট লেভেল কমিটিও সানচিরম নাগদা ঠিক খাহাম খৈলা খোয়ারি বা মাইনিং সাইট টু বুকটি দনগমন হাজাল খোলকসা খৈলানী